নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 MHz-এ। সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ। শ্রোতা বন্ধু, আজ এই অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে চর্চা করতে চলেছি। তিনি হলেন ইয়েল্লা প্রগাদা সুব্বারাও, যিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আমেরিকান জৈব রসায়নবিদ। তাঁর জন্ম 1895 সালে 12ই জানুয়ারি, আর মৃত্যু 1948 সালের 8ই অগস্ট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাঁর যুগান্তকারী আবিষ্কার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে, যার জন্য তাঁকে প্রায়ই মিরাকল ড্রাগসের মানুষ বা ম্যান অফ মিরাকল ড্রাগস বলা হতো। তার জীবনের উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে কয়েকটি হলো কোষের

শক্তির উৎস হিসেবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং ফসফোক্রেটাইনের ভূমিকা আবিষ্কার। এছাড়া তিনি লিউকেমিয়া চিকিৎসায় প্রথম কার্যকর ওষুধগুলির মধ্যে একটি মেথোট্রেক্সেট তৈরি করেন। তার নেতৃত্বে লেডারলের ল্যাবরেটরিতে বিশ্বের প্রথম টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক অরিনোমাইসিন আবিষ্কৃত হয়। ফলিক অ্যাসিড সংশ্লেষণ এবং কৃমিজনিত রোগের জন্য ডাই ইথাইল কার্বামাজিন আবিষ্কারে তাঁর বিশাল অবদান ছিল। তিনি অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে পড়াশুনো শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য 1923 সালে আমেরিকায় পাড়ি জমান এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর গবেষণা শুরু করেন। তিনি অসামান্য মেধার অধিকারী হওয়া সত্ত্বেও কখনো নিজের কৃতিত্ব জাহির করেননি, যার কারণে বহু বছর ধরে তিনি ইতিহাসের পাতায় কিছুটা উপেক্ষিতই থেকে যান। 43 বছর বয়সে হার্ভার্ডের ল্যাবরেটরিতে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সারের গবেষণায় ডক্টর সুব্বারাও এক অবিস্মরণীয় নাম। তিনি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। ক্যান্সার চিকিৎসায় তাঁর সবচেয়ে বড় অবদান হল মিথোট্রেক্সেট নামক প্রথম সারির কেমোথেরাপি ওষুধ আবিষ্কার ও এর সফল প্রয়োগ। ১৯৪০-এর দশকে ডক্টর সুব্বারাও লিডারলে ল্যাবরেটরিতে কর্মরত অবস্থায় ফলিক অ্যাসিডের বিকল্প হিসেবে মিথোট্রেক্সেট সংশ্লেষণ করেন। এটি ইতিহাসের প্রথম সফল কেমোথেরাপি ওষুধ যা লিউকেমিয়া ও লিম্ফোমায়ার মতো মারাত্মক ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী বিপ্লব ঘটায়। তাঁর উদ্ভাবিত ফলিক অ্যাসিডের ডেরিভেটিভ অ্যামিনোপটেরিন ব্যবহার করে শিশুদের লিউকেমিয়া চিকিৎসায় প্রথম লক্ষণীয় সাফল্য দেখা যায়। ক্যান্সার গবেষণার পাশাপাশি তিনি ফলিক অ্যাসিড সংশ্লেষণের মূল ভিত্তি স্থাপন করেছিলেন, যা কোষের বৃদ্ধিতে সহায়ক এবং ক্যান্সার চিকিৎসায় অপরিহার্য ভূমিকা পালন করে। ক্যান্সারের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে তাঁর আরও বেশ কিছু অমর অবদান কিন্তু রয়েছে। এই মহান ভারতীয় বিজ্ঞানীর তৈরি করা ক্যান্সার প্রতিরোধী ওষুধ ও গবেষণার ভিত্তি আজও সারা বিশ্বে লাখ লাখ ক্যান্সার রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আমরা সত্যি যথেষ্ট ভাগ্যবান বলে নিজেদের মনে করি যে এমন এক দেশে আমরা জন্মেছি যেখানে ভারত মাতার এই মহান পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: বর্তমান সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষকটি ভীষণভাবে প্রাসঙ্গিক। যদি ইতিহাসের পাতা উল্টাই বা অতীতের দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো যে অতীত ও বর্তমানের চালচিত্র একেবারে ভিন্ন রূপ। ঊনবিংশ শতাব্দীর সূচনা লগ্নে নারী ছিল অবলা, কিন্তু আজ নারী পুরুষের সঙ্গে সমান তালে পা ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক দায়িত্ব পালনে উৎসর্গিত। বর্তমান অবস্থায় পৌঁছতে অনেক সংগ্রাম আন্দোলন করতে হয়েছে। নারীদের এই সম্মানসূচক অধিকার প্রতিষ্ঠার পিছনে বেশ কিছু দেশ বরেণ্য মনীষীর নাম উল্লেখ না করলে আমি আমার কর্তব্য বিচ্যুত হব। এরা হলেন রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় নারীকে অগ্নিকুণ্ড অর্থাৎ সতীদাহ প্রথা থেকে লোকসভার সদস্য, স্পিকার, জাজ, মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো দায়িত্বশীল সম্মানজনক পদে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ আধ্যাত্মিক ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত। এখানেই অবতীর্ণ হয়েছিলেন সীতা, সাবিত্রী, মীরাবাই, লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা। এরা সকলেই আমাদের নারী সমাজের দ্রষ্টা, পথ প্রদর্শক এবং গৌরব করার মতো নারী। এদের ভূমিকা দেশবাসী কোনোদিনই ভুলতে পারবে না। আজকের দুর্বা ভট্টাচার্য, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস যুবা নারী সমাজের প্রেরণাস্রোত। ভারতবর্ষ গ্রাম প্রধান দেশ, প্রায় 90% মানুষ গ্রামে বসবাস করেন। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষার, বিশেষ করে নারী শিক্ষার পরিসংখ্যান ততটা আশানুরূপ বা সন্তোষজনক নয়। এখনও সমাজের, ভারতবর্ষের আত্মা পড়ে আছে গ্রামে। গ্রামের বিকাশ এবং গ্রামীণ নারীদের উত্থান যতক্ষণ হবে না, ততক্ষণ ভারতবর্ষ জগৎ সভায় শীর্ষ আসনে বিরাজ করতে পারবে না। অসামাজিক তত্ত্ব, কুসংস্কার, ডাইনি প্রথা, গুণী ওঝা, পণ প্রথার মতো অমানবিক অভিশাপের বেড়াজাল থেকে নারী সমাজ সম্পূর্ণ মুক্ত নয়। নারী এখনও ভোগ্য ও পণ্য বস্তু। বিজ্ঞান বা প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের দেশ এখনও উন্নতি চরম শিখরে। আজ নারী সমাজকে সমান অধিকার দেবার কথা বলা হচ্ছে এবং সরকারও আজ নারীদের উন্নতি বিধানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন, কিন্তু নারী সমাজ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে তো তারা তাদের অধিকার বুঝে নিতে পারবে না। তাই সমাজে নারী শিক্ষার একান্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরেই স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে এদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। বুঝেছিলেন যে দেশে নারীর সম্মান নেই, সে দেশ কখনোই উন্নতি লাভ করতে পারে না। মা সারদামণি তাই ভগিনী নিবেদিতাকে দিয়ে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যদি অতীতের ইতিহাসের পাতার শেষ পৃষ্ঠায় দেখতে পাই, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় জমিদারদের শাসনতন্ত্রে সতীদাহ, বাল বিবাহ, অন্তর্জলী যাত্রার মতো মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে হুকুম জারি করে বাধ্য করা হতো তাদের হুকুম মানার জন্য। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর মহান বীর পুরুষ মনীষী রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, একজন পুরুষকে শিক্ষা দেওয়ার অর্থ হল এক ব্যক্তিকে শিক্ষিত করা, কিন্তু একজন নারীকে শিক্ষা দেওয়ার অর্থ হল একটি পরিবারকে শিক্ষিত করা। তাই ভ্রূণ হত্যা বন্ধ করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে নারী পুরুষ একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। অধ্যাপনার সুবাদে দেখতে পাচ্ছি আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বক্ষেত্রে মেয়েরা ভালো ফল করছে। সমাজের সকল দায়িত্বশীল পদে তারা সমান তালে ভাগ নিচ্ছে। মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে পরিবার, সমাজ ও দেশ অবশ্যই দ্রুত উন্নতির পথে এগোবে। ভারতবর্ষের সংস্কৃতি হল আর্য সংস্কৃতি। বৈদিক কালে এখানে এসেছিলেন মৈত্রী গার্গী, উত্তর বৈদিক কালে এসেছেন সীতা, সাবিত্রী, মীরাবাইয়ের মতো মহিষীরা। এরা হলেন বর্তমান নারী প্রজন্মের কাছে প্রাতঃস্মরণীয়, উদাহরণস্বরূপ অনুকরণীয়। এখনও আমাদের দেশে নারী পূজনীয়া, কিন্তু তা সত্ত্বেও নারীদের উপর চলেছে পাশবিক অত্যাচার। ইদানিং কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একজন মেধাবী ডাক্তার মহিলা, যিনি পিজিটি সেকেন্ড ইয়ারের ছাত্রী, যিনি অত্যন্ত দায়িত্বশীল এবং চিকিৎসা ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছিলেন, 36 ঘন্টা নিষ্ঠার সঙ্গে ডিউটি দিয়ে মানবিকতার নজির গড়েছিলেন। তাকে যেভাবে নৃশংসতার সাথে ধর্ষণ ও হত্যা করা হলো, এর নিন্দা করার মতো ভাষা আমার জানা নেই। সভ্য সমাজের প্রবীণ নাগরিক হিসেবে এর প্রকৃত বিচারের দাবি জানাই এবং প্রতিবাদ জানাই, যাতে ভবিষ্যতে আর কোনো অভয়া বা তিলোত্তমা না হয়। তাই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বলি, সমাজের প্রতিটি নারী যেন প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত হয়, উচ্চারণ করেন সংকোচের ও বিহ্বলতা নিজের অপমান। নমস্কার।
0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন একটি আলেখ্য। আলেখ্যটির বিষয়বস্তু ছিল নারী শিক্ষার প্রয়োজনীয়তা। আলেখ্যটির বক্তা ছিলেন ডক্টর শ্যামাপদ মণ্ডল। শ্রোতা বন্ধু, আজকাল চারিদিকে ভীষণভাবে ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সারের কথা কিন্তু আমরা শুনতে পাই, এবং এই বিষয়ে অবগত হওয়ার প্রয়োজনীয়তা আমার মনে হয় প্রত্যেকটা নারীর রয়েছে। কারণ এটা এমন এক ধরনের সমস্যা যেটা কিন্তু শুরুর দিকে খুব একটা ভালো বোঝা যায় না। তাই এই বিষয়ে আজ আমি আপনাদের একটু বিস্তারিতভাবে জানাবো। ব্রেস্ট ক্যান্সার হলো স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যা ধীরে ধীরে টিউমার তৈরি করতে পারে। এটি নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর একটি। তবে শুধুমাত্র যে নারীদেরই হয় তা নয়, ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের মধ্যেও দেখা যায় কখনো সখনো। আর এই ক্যান্সারের পেছনে ঝুঁকির যে সমস্ত মূল কারণগুলো দেখা যায়, তার মধ্যে কয়েকটি হলো বয়স বৃদ্ধি, পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকা, কিছু জিনগত পরিবর্তন, স্থূলতা বা অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত অ্যালকোহল সেবন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি? এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর ওজনটা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আজকাল যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত মেদ শরীরে, এবার সেটার পেছনে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবার দাবার। স্বাস্থ্যকর খাবার দাবার মানে হচ্ছে ঘরের খাবার তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র ঘরের খাবার মানেই যে স্বাস্থ্যকর খাবার তা নয়। কিন্তু ঘরের খাবার কিন্তু সেটা অল্প তেলে রান্না করা খাবার, সেদ্ধটা চেষ্টা করবেন একটু বেশি খাবার, স্যালাডের ওপর জোর দেবেন। তবে হ্যাঁ, আজকাল কিন্তু স্যালাডটাও ডাক্তার একটু কম খেতেই বলেন, তার চেয়ে সতে করা ভেজিটেবলস, বিভিন্ন রকমের স্যুপ, অল্প তেল মশলা ব্যবহার করে নানান রকম সুস্বাদু তরকারি, আর এছাড়া ফ্রেশ ফল খেতে পারেন, প্রচুর পরিমাণে জল পান করুন, অনেক সময় আমাদের মনে হয় যে খিদে পেয়েছে, কিন্তু দেখা যায় যে আদপে ওটা খিদে ছিল না, ওটাতে একটু জল খেয়ে দেখে নিতে পারেন। যদি দেখছেন যে জল খাওয়ার পরেও আপনার খিদে রয়েছে, তখন আপনি অবশ্যই খাবার খান, কিন্তু চেষ্টা করবেন যাই খাচ্ছেন সেটা যেন খুব টাটকা হয় এবং অবশ্যই কম তেলে রান্না করা থাকে। এতে করে কিন্তু শরীরের আমরা যে অতিরিক্ত মেদ সেটা কিন্তু খুব সহজেই কমাতে পারি। আর খুব আরেকটা দরকারি ব্যাপার হচ্ছে নিয়মিত শরীর চর্চা করা। শরীর চর্চাটা কিন্তু আজকাল কিছু কিছু লোকেদের মধ্যে খুব দেখা যায়। হ্যাঁ, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে তো সাংঘাতিক রয়েছে শরীরচর্চা করার একটা মনোভাব, কিন্তু মাঝ বয়সী মানুষদের ক্ষেত্রে কিন্তু আকর্ষণটা একটু কমে যায় বয়সের সাথে সাথে। চেষ্টা করবেন খুব কঠিন কিছু না হলেও হালকা যোগা করে ঘরে থেকে, সেরকম আজকাল তো বিভিন্ন রকম ভাবে আমরা জানতে পারি যে কোন কোন যোগা করলে আমাদের শরীরের পক্ষে সেটা ভালো, সেটা শরীরকে বেশি পরিশ্রম না দিয়ে আমরা অনায়াসেই করতে পারি। তো সে সমস্ত যোগার মাধ্যমে বা হালকা ফুলকা ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা যদি প্রতিদিন আধ ঘন্টা করেও শরীরের পেছনে সময় দিই, সেটাও কিন্তু যথেষ্ট। এছাড়া যেটা আমি বললাম, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফলমূল ও সুষম খাদ্য খাওয়া, ধূমপান ও অ্যালকোহল একদমই চলবে না। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে যা দেখা যায় তা হলো স্তনে নতুন গাঁট বা শক্ত অংশ সেটা অনুভব করা যায়, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন, স্তনে ত্বকের ভাঁজ পড়া বা ডিম্পল হওয়া, নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক স্রাব বের হওয়া। এই সমস্ত জিনিস যদি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। 40 বছর বা তার বেশি বয়সী নারীদের জন্য নিয়মিত ম্যামোগ্রাম অনেক ক্ষেত্রে স্তন ক্যান্সারে দ্রুত শনাক্ত করতে কিন্তু সাহায্য করে। তবে কখন থেকে এবং কত ঘন ঘন করানো উচিত তা ব্যক্তিগত ঝুঁকির ওপর কিন্তু নির্ভর করে। যদি আপনার বয়স, পারিবারিক ইতিহাস বা কোনো উপসর্গ থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া আরও একটি ক্যান্সার, সেটা হলো সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার হলো জরায়ুর মুখ থেকে শুরু হওয়া ক্যান্সার। এর প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV-র কিছু উচ্চ ঝুঁকির ধরন দ্বারা দীর্ঘদিনের একটি সংক্রমণজনিত অসুখ। এর লক্ষণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মাসিকের মাঝখানে রক্তপাত, সহবাসের পরে রক্তপাত, মেনোপজের পরে রক্তপাত, অস্বাভাবিক যোনিস্রাব, তলপেটে কোমরে ব্যথা, এ সমস্ত কিন্তু লক্ষণ দেখা যেতে পারে। এবং এক্ষেত্রে ঝুঁকি কিভাবে কমানো যায় তা কিছু কিছু আমরা ব্যবস্থা নিতে পারি। সেক্ষেত্রে HPV ভ্যাকসিন নেওয়া দরকার, নিয়মিত সার্ভাইকাল স্ক্রিনিং বা প্যাপসিমার বা HPV টেস্ট করাতে হবে, ধূমপান একদমই করা চলবে না, কোনো অস্বাভাবিক রক্তপাত বা উপসর্গ হলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। তাহলে শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্তই। সকলের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলা সাতরং অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী ঘোষ। নমস্কার।